0: শব্দ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, সেসুঙ্গুহনিয়া বাতাস আন্তারা সেসেওরাং দেঙ্গান কেশিরিকান দান কেকুফুরান আদালাহ মানিঙ্গালকান সালাত। হাদিস রিওয়ায়াত ইমাম মুসলিম।
1: নেশনাল এফএম, সেটিয়াসে দি হাদিহাদ।